শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে বন্ধুদের সবাইকে স্বাগত জানাই, আশা করি আপনারা ভালো আছেন। আজ পরিবেশন করা হবে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে জাপান প্রবাসী বাঙালিদের একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠান কবি প্রণাম নিয়ে একটি প্রতিবেদন। পড়ে শোনাব কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: প্রথমে কবি প্রণাম। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি আমরা দেখতে গিয়েছিলাম। দিনটি ছিল 23শে মে শনিবার। সেদিন অনুষ্ঠান স্থলে আমাদের যে অভিজ্ঞতা হয়েছিল তারই ভিত্তিতে তৈরি করা এই প্রতিবেদনটি এবার শুনুন।
1: বন্ধুরা, আমরা আমাদের স্টুডিও থেকে বের হয়ে কানাগাওয়া জেলার ইয়োকোহামা শহরের একটি অনুষ্ঠান স্থলে গিয়েছিলাম।
0: সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রণামের আয়োজন করা হয়েছিল। আমরা গিয়েছিলাম জাপান প্রবাসী ভারতীয় বাঙালিদের একটি সংগঠনের আয়োজিত এই অনুষ্ঠানে।
1: 23শে মে 2026 খ্রিস্টাব্দ শনিবার কানাগাওয়া জেলার ইয়োকোহামা শহরের ইসুগু এলাকায় একটি কমিউনিটি হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে।

0: শুনছিলেন বিএটিজে সদস্যদের কণ্ঠে সমবেত সঙ্গীত। অজন্তাদি, আপনি তো অনেকদিন ধরেই এই আয়োজনের সাথে যুক্ত রয়েছেন।
1: হ্যাঁ হাসান ভাই, বলতে পারেন যুক্ত রয়েছি একেবারে শুরু থেকেই। জাপান প্রবাসী ভারতীয় বাঙালিদের একটি সংগঠন বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ টোকিও জাপান বা বিএটিজে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবি প্রণামের এই আয়োজন করে আসছে 2018 সাল থেকে। তো যাই হোক বন্ধুরা, এবারে যে হলে এই কবি প্রণামের আয়োজন করা হয়েছিল তার একটু বর্ণনা দিই। হলটি বেশ খোলামেলা, কাঁচের দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, বাইরের দৃশ্যটি মনোরম। সেদিন আবহাওয়া ছিল সুন্দর। হলের একপাশে কবিগুরুর একটি ছবি সুন্দর করে সাজানো। হলটিতে কোনো মঞ্চ ছিল না, তবে একটি

জায়গাকে একটু আলাদা করে একটি মঞ্চের মতো করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত জাপানি চিত্রশিল্পী আরাই কাম্পোর নিকট আত্মীয় খাওয়াই টম, শান্তিনিকেতনের প্রাক্তনী ও শান্তিদেব ঘোষের ছাত্রী খাম্বে তোমোকো, কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী অকুদা ইউকা ও তার ছাত্রীবৃন্দ, নৃত্য পরিবেশনের জন্য এসেছিলেন তোগাওয়া সেৎসু এবং ইশি সুকৃষ্ণা। এরা দুজনেই শান্তিনিকেতনের প্রাক্তনী। এছাড়াও ছিলেন আরও অনেকে, যাদের মধ্যে কেউ কেউ এই অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত এবং নাটক পরিবেশন করেন। হলটি বিএটিজের সদস্যদের পাশাপাশি রবীন্দ্রভক্ত ভারতীয় এবং জাপানিদের উপস্থিতিতে একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছিল।

0: শুনছিলেন বিএটিজের সদস্যদের কণ্ঠে সমবেত সঙ্গীত। কবি প্রণামের উদ্বোধনী পর্বে টোকিওস্থ ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ধীরাজ মুখিয়া সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
1: গুড আফটারনুন এভরিবডি। সো অন দ্য স্পেশাল অকেশন অফ 165th বার্থ অ্যানিভার্সারি,
2: শুভ অপরাহ্ন সকলের প্রতি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীর এই বিশেষ আয়োজনে আমি দূতাবাস এবং ভারত সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি বলতে চাই, আজ যখন বিশ্ব নানা সংঘাতের সম্মুখীন, যখন বিশ্ব সংকীর্ণ অভ্যন্তরীণ বিষয়ে বিভক্ত হয়ে পড়ছে, আমার মনে হয় ঠিক সেখানেই গুরুদেব এবং তার শিক্ষা আমাদের উত্তরণে সাহায্য করে।
0: আমি এখন কথা বলবো রীতা করের সাথে। আজকের কবি প্রণাম অনুষ্ঠানটি তার সার্বিক তত্ত্বাবধান বলুন বা পরিচালনা, তার সবেতেই একেবারে প্রধান ভূমিকায় রয়েছেন রীতা। আজকে বেশ কিছু বছর যাবত বিএটিজে কবি প্রণামের আয়োজন করছে। দূর বিদেশে বসে এই আয়োজন সহজ না, কিন্তু ব্যাপার হচ্ছে যখন সেটা সফলভাবে হয়ে যায় তখন নিশ্চয়ই ভীষণ ভালো লাগে। তা আমি তোমার কাছে আজকে সেই অনুভূতিটা জানতে চাচ্ছি।
3: অজন্তা, তুমি তো অর্ধেক প্রশ্ন উত্তর দিয়েই দিয়েছো। দূর বিদেশে বসে পরিশ্রম, তার পেছনে প্রচণ্ড আমাদের পরিশ্রম তো আছেই, কিন্তু এই যে সকলের সঙ্গে যোগাযোগ করে যে ব্যাপারটা করা, কেন সকলে এখানে অনেক দূরে দূরে থাকে এবং তাদের সবাইকে একসঙ্গে করা, এটাই হচ্ছে আমাদের কবি প্রণামের একটা বড় অংশ। আমাদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মধ্যে খুব উৎসাহ আছে। আজকে এই যে অনুষ্ঠানের পরে, এই যে যখন সকলে আমরা একসঙ্গে হব, একটা একসঙ্গে গান করেছি, একসঙ্গে নাচ করেছি, কবিতা বলেছি, নাটক করেছি, এটার যে একটা আলাদা আনন্দ আছে, একটা অন্য অনুভূতি, সেটা এটা হচ্ছে সকলে মিলে করার আনন্দ।
0: এইবারে আমি কথা বলবো ঋষি সুকৃষ্ণার সাথে। আচ্ছা সুকৃষ্ণ, বলুন যে আজকের এই কবি প্রণামে অংশগ্রহণ করতে পারার ফিলিংসটা আপনার কেমন, অনুভূতি? ভীষণ ভালো লাগছে,
4: কারণ আমি তো এটা টোকিও থেকে অনেক দূরের শহরে, মিশিমা শহর থেকে এসেছি। আমি আমার দুজন নাচের স্টুডেন্টের সঙ্গে রবীন্দ্র নৃত্য পরিবেশন করব। গুরুদেবের চিন্তাধারা, গান, নাচ সব শেখায় ঠিকই, কিন্তু টোকিওতে সকলের সঙ্গে, বাঙালি মহলের সকলের সঙ্গে, সেখানে আমাদের কলকাতা থেকেও সকলে আছেন, তাদের মধ্যে একসঙ্গে হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে আমরা কবি প্রণাম করি, তার অংশগ্রহণ করবার জন্য আমি সাংঘাতিকভাবে আপ্লুত।
0: কথা হলো ভাস্বতী ঘোষ এবং আমাদের সহকর্মী চন্দ্রলেখা পাণ্ডের সঙ্গেও। বিচিত্রা অনুষ্ঠানে এরা দুজনেই অংশগ্রহণ করেছেন।
5: আজকে যে আমি অংশগ্রহণ করতে পারছি এটা খুব বড় প্রাপ্তি। কবি প্রণাম আমার কাছে আসলে সত্যি প্রতিদিনের নৃত্যকার পূজোর মতন একটা অনুভূতি, এবং রবীন্দ্রনাথ হচ্ছেন আমার কাছে দেবর্ষি। রবীন্দ্রনাথের প্রণাম মানে সমস্ত পৃথিবীর সমস্ত দেবতাদের প্রণাম একসাথে জানানো হয়ে যায়, এবং রবীন্দ্রনাথের গানে আমি সত্যি আধ্যাত্মিক অনুভূতি পাই। তাই জন্য কবি প্রণাম আমার কাছে একটা উৎসব।
6: রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বাংলা সাহিত্যের একজন মহান কবি নন, তিনি আমাদের হৃদয়ে, চিন্তায়, সংস্কৃতির মধ্যে এক অবিচ্ছেদ্য পথপ্রদর্শক রূপে কাজ করছেন। আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লেগেছে।
0: এই আয়োজনে রবীন্দ্রভক্ত কিছু জাপানি নাগরিকও অংশ নিয়েছেন। কবি প্রণামের এই আয়োজন কেমন লেগেছে?
7: আমার নাম তোগাওয়া, আমি এই অনুষ্ঠানে আসতে পেরেছি খুব খুশি আর আনন্দিত, মানে রবীন্দ্র জন্ম উপলক্ষে এই অনুষ্ঠান। আর আমাদের প্রোগ্রামে এসেছেন যেমন কাম্বে তোমকোসাং, উনি খুব পুরনো, মানে হয়তো 50 বছর আর বেশি, অনেকদিন ধরে বাংলা মানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে মানে কাজ করেন, বাংলা কালচার প্রোগ্রাম নিয়ে মানে অনেক কাজ করতেন, বাঙালিদের সাথে মিলামেশা আর জাপানি বাংলা কালচার প্রচার করতে। তার সাথে বিভিন্ন বাঙালিদের সাথে এই গানের মাধ্যমে, এই কালচার প্রোগ্রামের মাধ্যমে আমরা মিশতে পেরেছি, এই জন্য আমি খুব খুশি হয়েছে, আনন্দিত।
2: আমার নাম ফুজিতা, আমি টোকিও থেকে এসেছি। এই অনুষ্ঠানে গান ও ঐতিহ্যবাহী কবিতা সহ বিভিন্ন পরিবেশনা ছিল, তাই আমার খুব ভালো লেগেছে।
8: অনুষ্ঠান কেমন লেগেছে জানতে চেয়েছি এমন একজন ব্যক্তির কাছে যিনি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বেড়াতে এসেছেন জাপানে।
9: আমার নাম অমলেন্দু মজুমদার, আমি থাকি রামপুরহাট শহরে, কবিগুরু বোলপুর একটা জায়গা, সেখান থেকে আমার স্টেশন হচ্ছে ঘন্টাখানিক আগে রামপুরহাট শহর। এরকম একটা অনুষ্ঠান যে এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, এটা তো খুব ভাগ্যের ব্যাপার, ভীষণ ভালো লাগছে, থাকুক এটা, টিকে থাকুক, এটাই ভালো লাগে আমার।
8: অনুষ্ঠান শেষ হওয়ার পর আরো কয়েকজনের কাছে জানতে চেয়েছি আয়োজনটি তাদের কেমন লেগেছে।
10: নমস্কার, আমার নাম সঞ্জীব চন্দ্র, আমি কাওয়াসাকিতে থাকি। আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা আগে থেকেই মানে প্রিপারেশন করছি, আর আমরা অনেক রকম পার্টিসিপেশন করি, আমাদের অনেক রকম মাধ্যমে আমরা এটা প্রচার করি, যেরকম আমাদের গান বা নাচ আবৃত্তি বা এখন শ্রুতি নাটকও আজকে করা হয়েছে। আজকের অনুষ্ঠানটা অনেক রকম ভ্যারাইটি ছিল, আর এই অনুষ্ঠানটা আজকে আমাদের খুবই মানে ভালো লেগেছে।
11: আমি অশোক কর্মকার, আমি বিএটিজের কোর মেম্বার হিসাবে আছি। আমরা বছরে কয়েকটা এরকম ইভেন্ট তৈরি করি, বিশেষ করে বাঙালি কালচারটাকে ধরে রাখার জন্য, তো যার জন্য আমরা সারা বছর মুখিয়ে থাকি কবে এই ধরনের ইভেন্ট আসবে আর কি।
12: আমার নাম সমরেশ ধর, নাচ এবং গান দুটোই খুব সুন্দর হয়েছে, এবং সবচেয়ে শেষে যে নাটিকাটা হলো খুবই সেটা মানে কী বলবো মানে নতুনত্ব আছে। রবীন্দ্রনাথের গান এবং এর উপর নির্ভর করে একটা যে নাটিকাটা হয়েছে আর কি, খুবই সুন্দর। এটা
2: কবি প্রণামের এই অনুষ্ঠানে বিশ্বকবিকে নিবেদিত একটি নাটক তার উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করে।

0: কি ব্যাপার রে, এত উৎফুল্ল হওয়ার কারণ কি? আরে হেয়ালি না করে পরিষ্কার করে বলবি?
1: চাকরি
0: কার?
1: আমার দাদা অরিন্দরের চেষ্টা করছিল জানিস।
2: নাটকটির রচয়িতা কলসন দত্তের নিকট প্রবাসে রবীন্দ্রনাথকে নিয়ে মৌলিক নাটক রচনার প্রেক্ষাপট জানতে চাই। একই সাথে নাটকটির একটি মুখ্য চরিত্র শ্রাবণীর ভূমিকায় অভিনয়কারী অনিন্দিতা দত্তের নিকটও জানতে চেয়েছি রবি ঠাকুরকে নিয়ে রচিত নাটকে অংশগ্রহণ করে তার কেমন লেগেছে।
1: আমার নাম কলসন দত্ত, আমি টোকিও থেকে, বাড়ি কলকাতায়। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে এই নাটকটা লেখা। লেখার কারণ বলতে গেলে, আমরা রবীন্দ্রনাথকে সবসময় অনুভব করি আমাদের দৈনন্দিন জীবনে। আমরা যাই করি তাতে মনে হয় রবীন্দ্রনাথের উপস্থিতি আছে। সেই জন্য ভাবলাম যে সবসময় রবীন্দ্র জয়ন্তীতে গান নাচ তো হতেই থাকে, একটা অন্য কিছু করা যাক। সময় খুব অল্প ছিল, তাই সেই জন্য কিছু ছোট্ট করে লেখা, রবীন্দ্রনাথের বিভিন্ন রচনাকে তুলে ধরে কিছু একটা লেখার চেষ্টা করেছি। সেই ভেবেই এটা রচনা করা।
0: আমার নাম অনিন্দিতা দত্ত, আমিও টোকিওতে থাকি। এই নাটকটায় অভিনয় করে আমার খুবই ভালো লেগেছে। শেষটা আগে থেকে ধারণা করা খুবই ডিফিকাল্ট, সেই জন্য মানে এটাতে অংশগ্রহণ করে খুবই ভালো লেগেছে। এবং রবীন্দ্রনাথের বিভিন্ন গান রচনা, তার বিভিন্ন কবিতা, সেটাকে পাঠ করেও খুব ভালো লেগেছে।

0: গানটি পরিবেশন করলেন ওকুদা ইউকা এবং সহশিল্পীবৃন্দ।
1: এবছর ইয়োকোহামার ইসুগোতে 165তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবি প্রণামের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে এসে বাঙালির জীবনে রবীন্দ্রনাথের অবদান আমাকে গভীরভাবে প্রাণিত করেছে।
0: আমার মন যখন সুখ দুঃখ আনন্দ বা বিষাদের সম্মুখীন হয় তখন আমার সমস্ত অনুভূতিকে প্রকাশ করার জন্য আমায় ভাষা যোগান কবিগুরু রবীন্দ্রনাথ। অনেক বাঙালির মতো আমার মানসপটও তাঁরই হাতের সৃষ্টি, তাই রবীন্দ্রনাথের জন্মদিন আমার কাছে বিশেষভাবেই গুরুত্বপূর্ণ। কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।

0: বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে জাপান প্রবাসী ভারতীয় বাঙালিদের সংগঠন বিএটিজির আয়োজিত অনুষ্ঠান কবি প্রণাম নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম।
1: এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। প্রথমে 11 জানুয়ারির রবিবাসরীয় আসর নিয়ে মতামত। আসরটি আমরা সাজিয়েছিলাম আমাদের দর্শক শ্রোতাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা দিয়ে। এছাড়া অন্যান্য বিষয়ের মধ্যে ছিল নববর্ষের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী জাপানি খাবার ওজোনি নিয়ে আলোচনা। অনুষ্ঠানটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন আকবর হায়দার কিরণ এবং বিহারের দীপক কুমার দাস।
0: পূর্ব বর্ধমানের হটু দেবন থেকে অজয় কুমার সরকার চিঠিতে লিখেছেন, শ্রোতাদের পাঠানো ভিডিও বার্তা সহ শুভেচ্ছা বার্তা শুনলাম। শ্রবণমান ভালো থাকায় অনুষ্ঠানটি শুনে খুব আনন্দ পেয়েছি। রবিবারের অনুষ্ঠানের মাধ্যমে আমি জাপান সম্পর্কে আরও জানতে চাই।
1: হ্যাঁ বন্ধু, জাপান সম্পর্কে জানানোর ইচ্ছা আমাদের সবসময়ই থাকে। এবারে পড়ে শোনাচ্ছি নদিয়া পানপাড়ার সুভাষচন্দ্র চক্রবর্তীর চিঠি। বন্ধু লিখেছেন, শ্রোতাদের শুভেচ্ছা বার্তা দিয়ে সাজানো 2026 সালের দ্বিতীয় রবিবাসরীয় আসরটি ভালো লেগেছে। জানলাম জাপানিদের ঘরে ঘরে নববর্ষের সময় ঐতিহ্যবাহী ওজোনি স্যুপ খাওয়ার রীতি সম্পর্কে। শুনলাম জাপানি তরুণ তরুণীদের বয়প্রাপ্তি দিবস বা সেইজিন্য হি সম্পর্কে। তরুণ সমাজের প্রতি রইল আমার অনেক শুভেচ্ছা। সব মিলিয়ে দারুণ লেগেছে অনুষ্ঠানটি।
0: মতামতের জন্য সব বন্ধুদের অশেষ ধন্যবাদ জানাই। আশা করছি আপনারা আজকের আসনেও আমাদের লিখবেন।
1: এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 1 জুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় স্কাই পপি পূর্ণ প্রস্ফুটিত শিরোনামের একটি ভিডিও ক্লিপ। এই ক্লিপে আমরা দেখেছি টোকিওর উত্তরে একটি খামারে প্রায় 1,20,000 উজ্জ্বল লাল রঙের প্রস্ফুটিত পপি ফুল। সাইতামা জেলার চিচিবু হাইল্যান্ড র্যাঞ্চে প্রতি বছর এ সময়ে এই অসাধারণ দৃশ্যটি ফুটে ওঠে। দৃশ্যটি উপভোগ করার জন্য বহু লোক এখানকার ঢাল জুড়ে বিস্তৃত এবং আকাশে বিলীন হয়ে যাওয়া ফুলের ক্ষেত হিসেবে পরিচিত স্কাই পপি ফুল দেখার জন্য সমবেত হয়ে থাকেন।
0: এরপর 2 জুন ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় নারাতে দর্শনার্থীদের শীতল প্রবাহিত নুডলস উপভোগ শিরোনামের একটি ভিডিও ক্লিপ। পশ্চিম জাপানের নারা জেলায় গমের সোমেন নুডলস প্রস্তুতকারকরা 1,000 অতিথির জন্য পর্যাপ্ত নুডলস নাগাশি সোমেন বা প্রবাহিত সোমেন শৈলীতে দর্শনার্থীদের মাঝে পরিবেশন করেছে। এই আয়োজনটি জেলার সাকুরাই শহরের মিওয়া এলাকায় 31 মে অনুষ্ঠিত হয়েছে। এই স্থানটি নুডলস উৎপাদনের জন্য পরিচিত।
1: ক্লিপ দুটি নিয়ে কিছু প্রতিক্রিয়া আমাদের হাতে এসেছে ইতোমধ্যে, যা আগামী কোনো আসরে পড়ে শোনাব। আর যাদের ক্লিপগুলো দেখা এখনো বাকি, অনুরোধ রইল তারা অবশ্যই দেখে নিন তাড়াতাড়ি এবং আমাদের জানান কেমন লাগলো। বন্ধুরা, দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা আপনাদের কাছ থেকে চিঠি ও ফেসবুক কমেন্টের অপেক্ষায় থাকব। অনলাইনে লেখার জন্য আমাদের ওয়েবসাইটের ঠিকানা হল nhk.jp/bengali।
0: আমাদের পোস্টে কমেন্ট করার জন্য ফেসবুক ঠিকানা হল nhkworldjapanbengali।
1: এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে ডাকযোগেও চিঠি পাঠাতে পারেন। ঠিকানা হল nhkworldjapanbengali সার্ভিস, টোকিও 150-8001, জাপান। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, আশা করি আজও আপনারা এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন, সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব চিঠি ও ফেসবুক কমেন্ট, বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে, পুনঃপ্রচার করব সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির পঞ্চম পর্ব, এছাড়া টোকিওর বর্ষাকাল নিয়ে হবে এক টুকরো আড্ডা। বন্ধুরা, অনুষ্ঠানের পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: আজ আমরা জুন মাসের শেষ রবিবাসরীয় আসরটি সাজিয়ে নিয়ে এসেছি। কেটে গেল 2026-এর প্রথম ছ মাস, কত তাড়াতাড়ি দিন চলে যায় বলুন তো।
1: হ্যাঁ অজন্তাদি, আমিও সে কথাই ভাবছিলাম। আজকাল যেন বছরগুলো আসেই চোখের নিমিষে কেটে যাওয়ার জন্যে।
0: সে আর বলতে, শুরু হতে না হতেই শেষ। শুনতে শুনতে বন্ধুরা হয়তো ভাবছেন, এত তাড়াতাড়ি দিন কেটে যাওয়া বোধহয় অজন্তাদির পছন্দ নয়। ঠিক ধরেছেন, একেবারেই পছন্দ নয়, বরং একটু রয়ে শয়ে যদি কাটত বেশ হতো। কিন্তু সময়ের সাথে দৌড়নোই তো এখনকার নিয়ম, তাই চলুন আর দেরি না করে একে একে আজকের আয়োজনগুলোর দিকে নজর দিই। আচ্ছা, ভাবছিলাম আজ কাঞ্জি কুইজ দিয়ে আরম্ভ করলে কেমন হয়।
1: বেশ তো, তাই করা যাক, কাঞ্জি কুইজ দিয়েই শুরু হোক তাহলে। বন্ধুরা হয়তো লক্ষ্য করেছেন, 9 এপ্রিল বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছে। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে, এই বাক্যটির অর্থ হল আমার জন্মদিনে আমি ফুলের তোড়া পেয়েছি।
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে প্রথমটি অর্থাৎ লাল কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
2: হানা হানা,
0: কাঞ্জির অর্থ হল ফুল।
1: এই কুইজের দ্বিতীয় কাঞ্জি অর্থাৎ নীল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: খুসা,
1: আর
2: খুসা
1: কাঞ্জির অর্থ হচ্ছে ঘাস।
0: এই কাঞ্জি অক্ষরগুলোর উপরের অংশ দেখতে প্রায় একই রকম হলেও নিচের অংশ দেখতে একেবারেই আলাদা এবং এদের অর্থও একদম আলাদা।
1: 9 এপ্রিলের এই কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন মেহেদি হাসান মামুন, দেবাশিস গোপ এবং এস এস নিপ্পন পাঠ। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট, রবিবারের আসর নিয়ে মতামতগুলো পড়ে শোনাচ্ছি। 18 জানুয়ারির আসরে আমরা অন্যান্য আয়োজনের পাশাপাশি বাংলাদেশি কৃষি বিজ্ঞানী জিয়াউল করিমের একটি সাক্ষাৎকার প্রচার করেছিলাম। এই কৃষি বিজ্ঞানীকে নিয়ে এনএচকে ওয়ার্ল্ড জাপানের জাপানোলজি প্লাস ভিডিও ডকুমেন্টারি সিরিজের যে পর্বটি তৈরি হয়েছে অনুষ্ঠানে তা নিয়ে কিছু আলোচনাও করা হয়েছিল। পূর্ব বর্ধমানের হাটশিমলা সমুদ্রগড়ের প্রদীপ বসাক ফেসবুকে এক মন্তব্যে গোটা আসরটি খুব উপভোগ করার কথা জানানোর পরে চিঠি

0: এ নিয়ে আরও লিখেছেন। সেই চিঠির একটি অংশ পড়ে শোনাচ্ছি।
1: বাংলাদেশি কৃষিবিজ্ঞানী জিয়াউল করিমের সাথে আপনাদের আলাপন শুনে আমি গভীরভাবে আপ্লুত হয়েছি। তার কথা, তার অভিজ্ঞতা ও তার স্বপ্ন সব মিলিয়ে যেন দেশের মাটির গন্ধ আর জাপানের আধুনিকতার মধ্যে সেতুবন্ধন তৈরি হলো। এ যেন হৃদয় ছুঁয়ে যাওয়া এক অনুভূতি যা তৃপ্তিতে ভরিয়ে তোলে মন। শ্রোতাদের চিঠি ও ফেসবুক কমেন্ট পাঠের অংশটিও ছিল খুব আবেগঘন। দূর দূরান্তের মানুষগুলো যখন এক সুতোয় গাঁথা হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করে, তখন সত্যিই মনে হয় রেডিও এক অদৃশ্য সেতু যা হৃদয়কে হৃদয়ের সাথে যুক্ত করে। আর সেই মুহূর্তে আমার নিজের লেখা ফেসবুক কমেন্ট যখন অনুষ্ঠানে সামিল হতে শুনলাম, তখন বুকের ভেতরটা আনন্দে কেঁপে উঠল। মনে হলো আমিও এই অনুষ্ঠানের একটি অংশ। কাঞ্জি কুইজের অংশটি আমার জাপানি ভাষা শেখার আগ্রহ বাড়িয়ে দিচ্ছে।
0: ধন্যবাদ বন্ধু সুন্দর চিঠির জন্য। এরপর 25 জানুয়ারির আসর প্রসঙ্গে আকবর হায়দার কিরণের ফেসবুক কমেন্ট পড়ে মনে হয়েছে, ওই আসরে চিঠি ও কমেন্টের সংখ্যা কম থাকার ব্যাপারটি তার মনোপুত হয়নি। হ্যাঁ বন্ধু, ওই আসরে চিঠি ও কমেন্ট পড়ার জন্য আমাদের হাতে সময় তেমন ছিল না।
1: তবে এর পরের সপ্তাহ অর্থাৎ 1 ফেব্রুয়ারির আসরেই কিন্তু আমরা তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যতটা সম্ভব বেশি করে চিঠি ও ফেসবুক কমেন্ট পড়ে।
0: হ্যাঁ ঠিক বলেছেন দিদি, ওই আসরে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল সেৎসুবুন নামে পরিচিত জাপানের একটি ঐতিহ্যবাহী উৎসব নিয়ে আলোচনাও। আসরটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন দীপক কুমার দাস। প্রদীপ বসাকের পোস্ট দেখে মনে হচ্ছে আসরটি তারও ভালো লেগেছে।
1: আর দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে দেবাশিস গোপ চিঠিতে লিখেছেন, ফেসবুক কমেন্ট, চিঠিপত্র এবং সেৎসুবুন সম্পর্কে শুনে খুব খুশি হয়েছি। রবিবারের অনুষ্ঠানটি তথ্য সমৃদ্ধ এবং আকর্ষণীয়। এই অনুষ্ঠান জাপানকে জানতে সাহায্য করে।
0: মতামতের জন্য সকল বন্ধুদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা আজকের আসনেও আমাদের লিখবেন। এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 11 জুন আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে একটি ভিডিও ক্লিপ যার শিরোনাম আমামি ওশিমা দ্বীপের উপকূলে প্রবালের প্রজনন শুরু হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জাপানের কাগোশিমা জেলার আমামি ওশিমা দ্বীপের উপকূলবর্তী সমুদ্রে প্রবাল ডিম ছাড়তে শুরু করেছে।
1: বন্ধুরা এই ক্লিপটি অবশ্যই দেখুন, 37 সেকেন্ডের ক্লিপ। আমি দেখেছি মন্ত্রমুগ্ধের মতো এবং বিস্মিত হয়েছি। জলে প্রবালের অজস্র ডিম ভাসছে ঝাঁকে ঝাঁকে। প্রকৃতির মধ্যে যে কত বিস্ময় লুকিয়ে থাকে এ তারই এক নিদর্শন। ভালো লেগেছে আমামি সামুদ্রিক প্রাণী গবেষণা সমিতির প্রধানের কথাগুলো, যেখানে তিনি বলেছেন যে এই দৃশ্যটি তার চেরি ফুলের বৃষ্টির মতো লাগে এবং এর মধ্যে তিনি জীবনী শক্তি অনুভব করেন।
0: হ্যাঁ একেবারে আমার মনের কথাটি যেন তিনি বলেছেন। বন্ধুরা ক্লিপটি আপনারাও দেখুন অবশ্যই, এবং দেখে কি মনে হলো আমাদেরকে অবশ্যই জানাবেন।
1: সকাল থেকে আকাশে কালো মেঘের ঘন ঘটা, পথের ধারে ফুটে থাকা নানা রঙের থোকা থোকা আজিসাই বা হাইড্রেঞ্জিয়া ফুল আর রিমঝিম বৃষ্টির শব্দ, টোকিওতে বসেও এই পরিবেশ যেন মনটাকে উদাসী হাওয়ায় ভাসিয়ে নিয়ে যায় মেঘদূত কাব্যের দৃশ্যপটে, যেখানে আষাঢ়ের প্রথম দিবসে পর্বতশৃঙ্গে জমে ওঠা মেঘকে দূত হিসেবে কল্পনা করেছিলেন কবি কালিদাস দৈতের বিরহবার্তা বিরহিণীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। বাংলা ক্যালেন্ডারে আষাঢ়ের প্রথম দিবস পেরিয়ে গেছে কিছুদিন আগেই, তবু টোকিওতে বসে বছরের এ সময়ে আকাশে বর্ষা ঋতুর সজল ঘন মেঘ দেখে মনে ভেসে ওঠে প্রতীক্ষার এক চিরন্তন প্রতীকী সুর, আবার একই সাথে হৃদয়ে নেচে ওঠে ময়ূরের মতো। তা হাসান ভাই, বর্ষা নিয়ে আপনার কিছু বলার নেই?
0: হ্যাঁ অজন্তাদি, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাস হল বর্ষা ঋতুর প্রথম মাস, যা শুরু হয় জুনের মাঝামাঝি এবং চলে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত।
1: ঠিক তাই।
0: এদিকে টোকিও এবং আশেপাশের অঞ্চলে সাধারণত জুনে মাসখানেকের জন্য বর্ষা ঋতুর আগমন ঘটে, সেদিক দিয়ে কিছুটা মিল আছে, তাই না?
1: হ্যাঁ, আবার দেখুন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে যখন বর্ষা আসে তখন গ্রীষ্মের দাবদাহে সাধারণ মানুষের প্রাণ অতিষ্ঠ, তাই তাপহরা তৃষাহরার সঙ্গসুধা পাওয়ার জন্য

0: সকলের প্রাণ ব্যাকুল। এদিকে টোকিওতে কিন্তু গ্রীষ্মের দাবদাহ তখনও শুরুই হয় না, তবু বলবো টোকিওতে বর্ষার আগমন তাপহরা তৃষাহরার সঙ্গসুধা পাওয়ার আশায় না হলেও বর্ষাকাল এখানেও কাঙ্ক্ষিত।
1: আর বাঙালির জীবনে তো বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত রোমাঞ্চ।
0: ঠিক বলেছেন,
1: আষাঢ় শ্রাবণ মাসের সাথে বাঙালির সংস্কৃতি ও সাহিত্য গভীরভাবে জড়িত। মেঘ, বৃষ্টি, কদম ফুল, ধান রোপণ এবং বর্ষার গান সব মিলিয়ে বর্ষার প্রকৃতির এক অনন্য রূপ।
0: ঠিক বলেছেন। আমার কি মনে হয় জানেন, বর্ষা মানুষকে প্রকৃতির আরো কাছে নিয়ে আসে। বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি প্রকৃতির নবজাগরণের প্রতীক। বাংলার বর্ষাই হোক কিংবা জাপানের সুইয়ু, বৃষ্টির স্নিগ্ধ স্পর্শ কিন্তু দুই দেশেই এক এবং তা মানুষকে নতুন আশায় নতুন প্রাণে উদ্বুদ্ধ করে। হাসান ভাই, টোকিওতে বর্ষাকাল আপনার কেমন লাগে বলুন তো? দেশের সঙ্গে তুলনা করলে কোনো পার্থক্য অনুভব করেন কি?
1: দিদি, যেহেতু বাংলাদেশের সন্তান আমি, তাই বর্ষা আমায় সবসময় ভীষণভাবে উদ্বুলিত করে, যেমনটা আপনি বলছিলেন। আর তাই টোকিওতে বর্ষার আগমনে আর দশটা বাঙালির মতো আমিও বেশ রোমাঞ্চ বোধ করি।
0: আচ্ছা,
1: তবে ঢাকার সাথে টোকিওর বর্ষা পার্থক্য করাটা বেশ কঠিন। আমার কাছে মনে হয়েছে এখানে বর্ষায় টিপটিপ বৃষ্টি সারাদিন ধরে পড়তে থাকে। অন্যদিকে ঢাকায় যেমনটি আমরা দেখি অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত, সেই প্রবণতা আমার কাছে মনে হয়েছে এখানে কম। মানে আমি বলতে চাইছি, দিনভর বৃষ্টি এখানেও হয়, বর্ষার সৌন্দর্য এখানেও অসাধারণ, তবে আমাদের দেশে অল্প সময়ে হুড়মুড় করে প্রচুর বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি আমি এখানে কিছুটা কমই দেখেছি দিদি।
0: আচ্ছা, মেঘের গুরু গুরু ডাক, এটা আপনি মিস করেন না? আমি কিন্তু ভীষণ মিস করি।
1: আমাদের দেশে যেমনটা হয়, প্রচন্ড বজ্রপাত, প্রচন্ড শব্দ, তারপর ঠান্ডা বাতাস বয়ে যাওয়া, সেই অনুভূতিগুলো এখানে,
0: মেঘের ডাকটা আমি ভীষণ মিস করি।
1: ঠিকই বলেছেন আপনি।
0: তো যাই হোক, এবারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আমাদের বন্ধুদের কাছে জানতে চাইব কেমন কাটাচ্ছেন আপনারা বর্ষাকাল। আপনাদের অভিজ্ঞতা ও অনুভূতি চিঠি আমরা রবিবারের আসরে পড়ে শোনাব। তাছাড়া রেকর্ড করে ভিডিও বার্তাও পাঠাতে পারেন, যা অনুষ্ঠানে বাজিয়ে শোনানো হবে। তাহলে বন্ধুরা, অপেক্ষায় রইলাম। হাওড়ার রাজখোলা থেকে মতিন উদ্দিন সিদ্দিকী লিখেছেন যে আমাদের বিভাগ থেকে পাঠানো পিকচার পোস্টকার্ড সংগ্রহ করতে ভালোবাসতেন তিনি। হ্যাঁ বন্ধু, জাপানি পিকচার পোস্টকার্ডের ভক্ত অনেক শ্রোতাই। করোনা মহামারীর আগ অবধি দীর্ঘদিন পাঠানো হয়েছে, সাধারণত শ্রোতাদের চিঠির উত্তরে পাঠানো হতো। এরকম বেশ কিছু পোস্টকার্ড আপনার কাছে সযত্নে রক্ষিত হচ্ছে জেনে ভালো লাগলো।
1: এদিকে নিয়মিত রবিবারের আসর শুনে উপভোগ করার কথা জানিয়েছেন মুর্শিদাবাদের বাপি সরকার। একই কথার প্রতিধ্বনি করেছেন দক্ষিণ দিনাজপুরের দেবাশিস কোপ। লিখেছেন মুকুল সর্দার, জসীমউদ্দিন রাজা এবং তপতী সরকার। আপনাদের জানাই, এখন রবিবার প্রচারিত অনুষ্ঠান তার পরের সপ্তাহের শনিবার পুনঃপ্রচার করা হয়, তাই কোনো রবিবার যদি অনুষ্ঠান শুনতে না পারেন সেক্ষেত্রে ওই অনুষ্ঠান পরের সপ্তাহের শনিবার শুনে নিতে পারেন।
0: বিশ্বের সর্বসাম্প্রতিক খবর জানতে NHK ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের ওয়েবসাইট ভিজিট করার জন্য আহ্বান জানানো হয়েছিল ফেসবুকে 11ই মের এক পোস্টে। উত্তরে নূর আলম লিখেছেন, আমি নিয়মিত ভিজিট করি এবং খবর পড়ি, ভালো লাগে। ধন্যবাদ বন্ধু, চিঠি ও ফেসবুক কমেন্টের জন্য আপনাদের সকলকেই, বন্ধুদের সকলকেই অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবারে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3-র পঞ্চম পর্ব, যার শিরোনাম প্রবল দমকা হওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকুন।
2: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
3: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
2: আজ আমরা দমকা হাওয়া এবং টর্নেডো সম্পর্কিত কিছু অভিব্যক্তি শিখব।
3: জাপানেও টর্নেডো আঘাত হানে, যার ফলে ট্রেন লাইনচ্যুত হওয়া এবং বাড়িঘর ধ্বংসের মতো নানা ক্ষয়ক্ষতি হয়। এ কারণে টর্নেডো সম্বন্ধে যথেষ্ট সতর্কতা প্রয়োজন।
2: আসুন আবহাওয়ার পূর্বাভাসের একটি নমুনা সংবাদ শোনা যাক।
4: 今日の午後は大気の状態が不安定になりそうです。落雷や竜巻などの激しい突風に十分注意してください。急に周囲が暗くなったり、冷たい風が吹いたりするなど、発達した積乱雲が近づく兆しがある場合、頑丈な建物に避難するなどして安全を確保するようにしてください。
2: এখানে কি বলা হচ্ছে? দেখা যাক。
4: 今日の午後は大気の状態が不安定になりそうです。
2: আজ দুপুরের পর থেকে বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।
4: 大気の状態が不安定。
3: মানে হলো বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল। এটি এমন অবস্থাকে বোঝায় যখন উষ্ণ বাতাস ঠান্ডা বাতাসের নিচে থাকে অথবা যখন উষ্ণ বাতাস এবং ঠান্ডা বাতাস একে অপরের পাশে থাকে।
2: পরবর্তী বাক্যে যাওয়া যাক।
4: রাকুরাইয়া তাৎসুমাকি নাদো নো হাগেশি টোপ্পু নি জুবুন চুই শিতে কুদাসাই।
2: বজ্রপাত এবং টর্নেডোর মতো প্রবল দমকা হাওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকুন।
4: রাকুরাই
3: মানে হলো বজ্রপাত এবং
4: তাৎসুমাকি
3: মানে টর্নেডো,
4: টোপ্পু
3: মানে দমকা হাওয়া আর
4: জুবুন চুই শিতে কুদাসাই
3: অর্থ যথেষ্ট সচেতন থাকুন।
5: শিতে কুদাসাই
2: মানে হলো করুন। ঠিক আছে, আসুন পরের বাক্যটি দেখা যাক।
4: কিউনি শুই গা ক্রাকু নাত্তারি ৎসুমেতাই কাজে গা ফুইতারি সুরু নাদো হাত্তাৎসু শিতা সেকিরান উন গা চিকাজুকু কিজাশি গা আরু বাআই।
2: যখন আপনার চারপাশে হঠাৎ অন্ধকার হয়ে যাওয়া বা ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার মতো পূর্ণ গঠিত কিউমুলোনিম্বাস মেঘ ঘনিয়ে আসার লক্ষণগুলো দেখা যায়।
4: হাত্তাৎসু শিতা
3: অর্থ পূর্ণ গঠিত এবং
4: সেকিরান উন
3: মানে হলো কিউমুলোনিম্বাস মেঘ।
2: এবারে এর পরের অংশ।
4: গঞ্জোনা তাতেমোনোনি হিনান সুরু নাদো শিতে আনজেন ও কাকুহো সুরু ইয়োনি শিতে কুদাসাই।
2: মজবুত কোনো দালানে আশ্রয় নেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করে আপনার নিরাপত্তা নিশ্চিত করুন।
4: গঞ্জোনা তাতেমোনো
3: মানে মজবুত দালান,
4: হিনা
3: অর্থ হল আশ্রয় নেওয়া বা নিরাপদ স্থানে সরে যাওয়া, আর
4: আনজেন ও কাকুহো সুরু ইয়োনি শিতে কুদাসাই
3: মানে হল আপনার নিরাপত্তা নিশ্চিত করুন। এখানে লোকজনের প্রতি আহ্বান জানানো হচ্ছে
4: সুরু ইয়োনি শিতে কুদাসাই
3: বাক্যাংশটি ব্যবহার করে।
2: আপনার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিন। যেমন আপনি যদি কোনো দালানের ভেতরে থাকেন তাহলে পর্দাগুলো টেনে দিন এবং জানলা থেকে দূরে সরে যান। এবার আমরা বজ্রপাত এবং দমকা হাওয়ার সাথে সম্পর্কিত কিছু শব্দ এবং বাক্যাংশের সাথে পরিচয় করিয়ে দেব।
3: আবহাওয়া এজেন্সি টর্নেডো সম্পর্কিত তথ্য ঘোষণা করে কয়েকটি ধাপে। প্রথমে টর্নেডো সৃষ্টি হওয়ার এক বা আধা দিন আগে তা বা আবহাওয়ার তথ্যতে প্রকাশিত হয় অথবা টর্নেডোর মতো প্রবল দমকা হওয়ার আশঙ্কা, এ জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা হয়। এরপর আঘাত হানার কয়েক ঘন্টা আগে বা বজ্রঝড় থেকে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয় বা বজ্রপাত এবং বা শিলাবৃষ্টির পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে এ সময়ে বা টর্নেডো শব্দটি স্পষ্টভাবে ব্যবহার করা হয়। সবশেষে বা টর্নেডো থেকে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়। এর মাধ্যমে লোকজনকে সতর্ক করা হয় যে যে কোনো মুহূর্তে টর্নেডোর মতো প্রবল দমকা হাওয়া আঘাত হানতে পারে।
2: কালো মেঘ ঘনিয়ে আসা, বজ্রপাত এবং ঠান্ডা বাতাসের মতো টর্নেডো সৃষ্টি হওয়ার লক্ষণগুলো দেখলেই আমাদের খুব সতর্ক হতে হবে। বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা দমকা হাওয়া এবং টর্নেডো সম্পর্কিত কিছু অভিব্যক্তি শিখেছি।
3: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
2: সায়োনারা।
0: দেখতে দেখতে আমাদেরও সময় হলো আসর থেকে বিদায় নেওয়ার। বন্ধুরা, কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে।